প্রিয় শ্রোতা, এয়া আছিল দীপ্লুরঞ্জন হাজরিকা। রূপকুঁৱৰৰ অনবদ্য সৃষ্টি সেউজীয়া, এই সেউজী ধৰণী অতি মনোমোহা।

শ্রোতা বন্ধু, আচলতে প্রকৃতির সৃজনী শক্তিরও এক সীমা থাকে। ধ্বংসর পরিসর নকমিলে আমার জন্মভূমির এই সৃজনীশীল শক্তিও কমি আহিব।

দেৱজিৎ সাহা আর নিরুপমা দেৰ দ্বৈত কণ্ঠৰ অচিন চিনাকি বোলছবির গীতটি শুনিলে। মূর্ছনা শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্র যোগে এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহার্টজ আর নিউজ অন এয়ার এপত। অনুষ্ঠানত এবার শুনক তৰালী শর্মাকণ্ঠৰ অন্য এক যাত্রা বোলছবির গীতটি।

0: বেমার ভাল হওয়ার পর বরপুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত এবাৰ শুনোৱা হওক আনিছো জবানৰ কথা আৰু ৰূপম জ্যোতি বৰাৰ প্ৰযোজনাৰে হৃদয়ানন্দ গোস্বামীৰ কণ্ঠত এই গীতটি।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, আজি পুৱা 9:20 পৰা প্ৰচাৰ কৰা হ'ব লাইভ ফোন ইন প্ৰভাতী তৰংগ। আজিৰ অনুষ্ঠানত হীৰেণ ভট্টাচাৰ্যদেৱক সশ্ৰদ্ধ স্মৰণ, গান আনা নিৰ্জনতাৰ পৰা, কোলাহলৰ পৰা। আজিৰ অনুষ্ঠানত আমাৰ সৈতে উপস্থিত থাকিব ইন্দ্ৰজিৎ দত্ত, তৰুণ চন্দ্ৰ কলিতা, অৱনী বৰা আৰু নয়ন প্ৰসাদ। অনুষ্ঠানৰ আগ ধৰিব ইন্দ্ৰজিৎ দাসে।

0: পিছে যান্ত্রিক সভ্যতার প্রতিটো খোঁজে, বন অরণ্যক চেপি অনাত বন আর বন্য প্রাণীর সংরক্ষণ করবলৈকো রাইজর চোকা দৃষ্টির প্রয়োজন আহি পড়িল। হাজার বিজার স্বদেশী পর্যটকর কথা এড়িলোয়ে সৌ সাত সাগর তের নদী পার হয়ে নানা দূর দূরণি দেশের পর্যটকে আজি ঢাপলি মেলে কি কইবলেন। কাজিরঙা মানসর গড় বাঘ হাতি নলগাহরি দেওহাঁহ আর বিবিধ দুষ্প্রাপ্য লুপ্তপ্রায় বন্যপ্রাণী চাবলহে তাকো আকো মনোরম প্রাকৃতিক পরিবেশত বন্যপ্রাণীবর অবস্থিতি আমার বন সংরক্ষণশীল রাইজর সুদায়িত্ববোধর আলেখ্য নহয় জানো।
1: কাজিরঙা আর মানসে অকল বনরিয়া পশু পক্ষীকে আশ্রয় দিছে নে? কিয় ই দেখুন বারে বরণীয়া মাছ কাছরও কণী পড়া বা প্রজননের ক্ষেত্র।
0: ককায়, এই চরণীয়া পথারত গরু ছাগলিয়ে পাত খোয়া নানা ধরনের গছ আর ঘাঁহ রোয়া হয়েছে। পথারর সীমারালিত গছ রুই উদং পথার চরণীয়া পথার এই এটাইবর সেউজীয়া করার কথা ভাবা হয়েছে, আর কোনো কোনোয়ে সুন্দরক করেছেও। এনে করলে আমার প্রয়োজনও পূরণ হব আর ভাগি যাব খোঁজা কৃষ্টি সভ্যতাও রক্ষা পড়ব।

পাখি বজায়, বনে বনে ফুরিছিল বন ঘোষাগায়, বনে বনে ফুরিছিল বন ঘোষাগায়।

0: আরোরুম পলাশিয়রি
1: তেন্তে আমি আমার সুগুরির পরি থকা মাটি এটুকু নলওঁ কিয়
2: লৈ
0: লৈ আমার প্রতি পরিয়ালের আপনজন ঢুকালে তেওঁর নামত এটি মূল্যবান গছপুলি রুই তার আলপৈচান ধরো তেতিয়া মৃতকর আত্মায়ও শান্তি পাব আর সোঁৱৰণীও থাকি যাব আমি তো মৃতকর বাবে তাজমহল গড়িব নোৱাৰো
3: আপন জনরে সমাধিস্থলতে রোয়া বৃক্ষ পুলি এটি শ্রদ্ধাও জনালা দেহকু বসালা যুগমিয়া করি স্মৃতি
0: আকৌ ঘরের সীমাতে পড়ে থাকা মাটিত প্রতি শিশুর জন্ম হওয়ার লগে লগে শিশুটির নামত এটি সুন্দর মূল্যবান গছর পুলি রোয়া হোক শিশুটির লগে লগে গছও বাড়িব লহপহকয়

জন অরণ্যর মাজতেই ব্যক্তি আর সমাজের সক্রিয় সহযোগত চিকুণ সামাজিক বনানীকরণের সৃষ্টি করে অসমখনক নবীন বরদলৈ জ্যোতিপ্রসাদ আর বিষ্ণুনাভায় দেখা সেউজী সপনের দরে চিরসেউজীয়া করে তুলিব পাৰি।

ছাত্র ছাত্রীসকল, ইমানপরে তোমালোকে রূপক টমাস আলভা এডিশনের দ্বিতীয় তথা শেষ খণ্ডটি শুনিলা। রূপকখনি তোমালোকৰ বাবে যুগুতাই দিছিল ডক্টৰ রমেশ চন্দ্র গোস্বামীয়ে। বিভিন্ন চরিত্রত ভাগ ললে মাক বন্তি বরপূজারী, রিমি প্রশ্রয়া কৌশিক, রন্টু চিন্তুমণি ফুকন আর মামার ভূমিকাত অবনী বরা। রূপকখনি প্রযোজনা করিলে চন্দ্রিমা শর্মায়। আজিলৈ আমার সময় হৈ আহিছে। পুনৰ তোমালোকলৈ প্রীতি আর শুভেচ্ছা জনায় আজি অনুষ্ঠান ইমানতে সামৰিছো।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।